শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রের আমকেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহর্ যোগে এফএম র 103.6 মেগাহর যোগে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ যোগে। বর্তমান শুনন্তু এক ঘোষণা। ভারত সরকারঙ্ক গৃহ মন্ত্রণালয় তরফ 2027 মসিহা জানুয়ারী মাসের 26 তারিখ গণতন্ত্র দিবসে পদ্ম পুরস্কার পাইবাকু সুপারিশ নিমন্তে 2026 মসিহা জুলাই মাসের 31 তারিখ সুদ্ধা রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল http.awards.gov.in মাধ্যমে অনলাইনে নামাঙ্কন পত্র আহ্বান করা যাচ্ছে। নামাঙ্কন পত্র এবং সুপারিশ পাই রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল http/awards.gov.in লগইন করা পড়ব। এথিপাই আইডি হেলা 8252446702 এবং পাসওয়ার্ড হেলা ক্যাপিটাল এ স্মল ইউ 779 হ্যাশট্যাগ 157। পুনি থেকে কই রাখুছু রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল http.awards.gov.in মাধ্যমে অনলাইনে নামাঙ্কন পত্র দাখল করিবার শেষ তারিখ হেলা 2026 মসিহা জুলাই মাসের 31 তারিখ। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর। এবে আসুন শুনিবা কার্যক্রম সম্পর্কে সূচনা।

0: 3টা পর্যন্ত টাণ খরার গৃহপাড়িত প্রাণী মানুষ বাহার ন ছাড়ি গুহাড়ে কিংবা ছাই স্থানরে রাখন্তু।
1: পশুপক্ষী স্বচ্ছ থন্ডা পানি পিইবাকু দিয়ন্তু এবং প্রাণী বিশ্রাম স্থান বা কোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
0: গুহাল কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পানি সিঞ্চন করন্তু।
1: বুলা পশু ও পক্ষী অংশুঘাতর রক্ষা করিবা পাই ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
0: অংশুঘাত হেলে পশুপক্ষী মানে কিছু খান্তি নাহি, পাটি বাটে নিঃশ্বাস নেবা সহিত ধকেই হুয়ন্তি, পাটিরু ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে।
1: অংশুঘাত আক্রান্ত প্রাণী তুরন্ত থন্ডা ছাই স্থানকু স্থানান্তরিত করন্তু। প্রচুর থন্ডা পানি পিইবাকু দেবা সহিত নিকটস্থ প্রাণী চিকিৎসকঙ্ক সহ পরামর্শ করন্তু।
0: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1962 কিংবা 155333 রে যোগাযোগ করন্তু।
1: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
2: বিরঞ্চি মল্লিক গীত রচনা এবং কালীপ্রসাদ ষড়ঙ্গীক সঙ্গীত সংযোজনায় শুণন্তু কার্যক্রমের পরবর্তী গীতটি। কণ্ঠদান করেছেন কালীপ্রসাদ ষড়ঙ্গী।

ত্রিশূল স্তূপর প্রথম তিন স্তর শৃঙ্খলিত ভাবে খোদিত হুয়ে। তৃতীয় স্তরটি নদীশয্যা ঠার 300 ফুট উচ্চরে, নিকটরে এক সুন্দর ইটা নির্মিত মন্দির। মন্দিরর গর্ভগৃহ আয়তাকার, এথিরে লিঙ্গহীন শক্তিপীঠটিয়ে দেখা যায়। পীঠ চতুর্দিগরে এক প্রশস্ত প্রদক্ষিণ পীঠ দেখিবাকু মিলে। বাহারে আঠটি সুন্দর অথচ ক্ষুদ্র দেবী মূর্তি রয়েছে। গর্ভগৃহরে শক্তি ব্যতীত অন্য মূর্তি নাহিঁ। মন্দিরর প্রবেশ দ্বারে সুন্দর প্রস্তর স্তম্ভ তিনোটি রয়েছে। এই স্তম্ভ সবু এক সমতল প্রস্তর ছাতকু ধরি রাখিবার সূচনা মিলে। মন্দিরর বামপটরে এক আবাসিক গৃহ বাহারিছে। বৃত্তাকারে স্থিত প্রত্যেক কোঠরি জনক পাই উদ্দিষ্ট, মঝিরে এক প্রকাণ্ড কোঠরি। এই কোঠরি মানঙ্করু পুরোনা মুদ্রা, খণ্ডা, মূল্যবান পথর ইত্যাদি প্রত্নতাত্ত্বিক পদার্থ সবু মিলিছে। এহার উপরস্তরে অন্য এক সুন্দর ইটা মন্দির এবং এক প্রশস্ত আবাসিক গৃহ। মন্দিরে 4 ফুট উচ্চ বেদীরে 4 ফুট উচ্চতা বিশিষ্ট 2 ভুজ বিশিষ্ট দেবী মূর্তিটিয়ে। এহার মুখ দক্ষিণকু এবং তার পাদদেশে থিবা সিংহর মুখ বামকু। অন্য এক কোঠরীরে এক পথর মুদ্রা মিলিথিলা। পঞ্চম শতাব্দীর ব্রহ্মীলিপিরে এথিরে ধীমাতিস্বর খোদিত হইথিলা। লুহার যুপস্তম্ভটিয়ে মধ্য দেখিবাকু মিলে।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? হলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী গীতটি শুনন্তু শশাঙ্ক শেখর এবং অর্পিতা চৌধুরীঙ্କ কণ্ঠରୁ। গীতটি পাইঁ নির্দেশনা দিয়েছেন সম্বিত কুমার দাস, গীতিকার প্রিয়ব্রত দাস।

0: দিবে যত জীব তল, যত জীব তল গড়া মারিয়া, স্বপ্ন বলু তোর নীলা চলিয়া। সেই গীতটা আজ্ঞা
1: বহুত সুন্দর গাইলে ভাই, তবে এই গীতটি কাউ ডেডিকেট করিও চাইবে কি?
0: হ্যাঁ ডেডিকেট করিও, আজ্ঞা আমার অনুষ্ঠিত আছেন্তি সহদেব পুর, অমিত বই, আদিত্য শর্মা, দুর্গাশ্বর রণা, বিক্রম সাউ, সেবারাম মেহর, বাসুদেব মেহর, মুরলি মেহর, শান্তনু পণ্ডা, রবীন্দ্রনাথ মেহর, মুনা পণ্ডা, স্বর্ণ প্রভাকর, যশবন্ত পাইক, নরেন্দ্র কুমার সাউ, বিষ্ণু মহম্মদ, হরেশ পড়ুয়া, পঞ্চানন পঞ্চবিহার, আর উপেন্দ্র সোনা, হরেশ পড়ুয়া, শুভল সাউ, পেল, করমচানী সাউ।
1: সেদ ভাই, তবে আপনার মন পছন্দর গীত আমি বজাই শুনে দেবু।
0: নমস্কার আজ্ঞা।
1: ক্ষমা করিবে ভাই, আপনার অনুরোধ করেছিবা গীতটি আমি পাইপারিলু নাহি, তেনু আপনার এই গীতটি আমি বজাই শুনাওছু, আশা করুছি আপনার ভালো লাগবে।

0: জোয়ার ভাই বহিন মান, এতে ভাঞ্জি পিছা খেটলাবে মাত্র মন মন দুঃখ হয়ে গেল আছে কেনতা বলে ভাঞ্জি কে খন দেখি মন মন দুঃখ হয়ে গেল
1: জোয়ার লাগা ভাই বহিন মন খাই গেলা যে
0: খাইলা বলে তাপর যেমনি হেলানি রে ভাঞ্জি তো কাই কইবি গাগন মুন মন সমান শুকি গেলানি এতে সুন্দর রে ভাঞ্জি কেমতি হাত গোড় মন মু মন ঝিকি দেলা আছে বললিনি মুই
1: যেমতি তপতেলানি আর নঝিকে যে কইলু
0: হেলে ভাঞ্জি দেখে এসু যেমতি তাপতেলানি কেবে মিশা না এতেরেলা এসুর তাপ জবর তাপতাই এলে তাপত হো কাকর হো কি শীত হো জোনটা মিশা কি বর্ষা হো আমার গাগড়র যতন নেবাক পড়ছে বুঝলিস কি
1: ওই যে যতন নেবার আছে বলে কিনতি নেবার আছে
0: কিনতি নেবার আছে বলে ভাঞ্জি এবে দেখ সকাল সকাল উঠি করে নির্মল পরচ লই করে পানি তানে গাদা গুদি এই করি খরা তানে জবর না বুলবার খরা তানে যদি এবে তেনে তেনে বুলবুস বলে গাগড়র পানি ঝিকি দেইছি আর মু মিশা ঝিকি দেইছি এবে তোর মু দিন ঝিকি দেলা আছে সেটা তুমি কইলি মোর ভাঞ্জি কেনতি সুন্দর লা কেনতি মু মা ঝিকি দেলা আছে বললিনি মুই
1: বলবাটা সূর্য মাপুর পানি ঝিকি কর নেই
0: নেই গেলানি সেনতি সেনতি খরা দিনে মু মা মন ঝিকি দেইছি গাগড় মুন্ডু মিশা কেনতি লাগিছি আর ই ঝাল ঝাল তো না কোনি ভাঞ্জি সেটা কাজে জবর তাপত বেলে পদায় না ভারবার ঘরে একাবার পিলাটক মিশা কন্তি পদায় না নেবার কি বড়লোক মিশা আমার বুড়া বুড়ি জন্ম না আছো সেমান মিশা কই দেবার পদায় না যা পানি পুরা খাই করে ঘরে একা যা আর যাকে লড়া আছে জন্তি গালাইনি পাইটিকে গালাইনি কন্তি গালাইনি বলে মিশা মুন্ডে মুন্ডু বান্ধা দবলাটা ফিন্দবার আছে পানি ধরি করে যিবার আছে আমার তো মান্ডিয়া যাও ফরতুম মান্ডিয়া যাও মিশা খাইবার আর ধরি করে যিবার এলে গাগড় নিকর রয়েছি গাগড় মিশা কোন পেট পুটা থা রয়েছি গরম হলে তো জড়া বাঁধি হয়েছে রে ভাঞ্জি খারাপ দিনে সেটা আমি জাগ্রত নেবার আছে বুঝলিস কি নাই
1: তুই বলবাটা মামা পানি অপর বল পিবার
0: পানি অপর বল পিবার আছে এলে সান হোক বড় হোক যে মিশাও পানি অপর বল পিবার আছে খারাপ দিনে ভাঞ্জি এই কথাবার্তা হলে তো চালছি একা না সরে এলে ফর্ত মন সর্দা করলা পরে গীত গুতা শুনুতা তার পছে কোন কোনটা মানে আছে দেখো
1: আলে আলে শুনি দেখো খাই

0: বহুত আছে।
1: নেই তোমার তো চলবার কাছে কাই বাধা নেই, তোমার ঘর দুয়ার নিক আছে, তোমার সব ডাবু পত্র আছে, সব কথা ঠিক আছে। মাত্র গোটে এবে আদিবাসী লোক আমার যে সেমন মিশে আজকালি আমার ভাই বোন মানে যাব রিল মন করলাইনি, নাট গীত মন করলাইনি, সব কথা করলাইনি, এলে সেমন তো জীবন জীবিকা এই জন কুলি পত্র মন করলাইনি, কুলি পত্র করি করি এই ভিতরে সেমান গলাইনি। মাত্র সেই কুলি পত্র ন করলে সেমানকর জীবন জীবিকা ঘর চালি চলন ন চলে, সেমান এটা করি করি চলি পারত কি বলে কয়বাটা মুই
0: নাই তো ন চলি পারত, যার শ্রদ্ধা লগে যে করছি সিনেমা ড্রামা।
1: হ্যাঁ এলে তুমি তো এই জন আলবম মন করলাস, আর কোন কোন তানে কোন করলাস চাষ কোন কুয়া?
0: আর সিনেমা মিশা করলি
1: কাই কাই সিনেমা করলা চাষ?
0: প্রেম কাথানি সিনেমা আর মায়া জাল সিনেমা আর ননি আই লভ ইউ সিনেমা, ফির ডঙ্গর সিনেমা আর বহুত সারে সিনেমা লগে কলিনি।
1: হলে এই সিনেমা মানে যখন তুম করলাস নি সিটি তোমকে কাই ডাবু মিললানি কাই কি এন্তি সর্দা লাগে আগা গালাস?
0: সর্দা লগে গলিস নি,
1: তোমর সর্দা লাগে তুমি কাম করলাস নি। কেতে লোক এটা সর্দা তানে নিজের সর্দা ভাঙাই বাকা যেতে করলাইনি, কেতে লোক ডাবু মিলছি মিশা করলাইনি, সেমান জীবন জীবিকা মিশা চলাইলাইনি। হলে ইন্তি জানবা ভিতরে তুমি তোমর পুরা কেতে লোক করলাইনি আর যে ইতে তানু ডাবু কমে গিয়ে খাই বলি কেতে লোক করলাইনি, কোন তোমার হিসাব আছে কাইটা?
0: ডাবু তো কাকে মিলছি কাকে নাই মকে এতে জনা নাই,
1: আউ
0: মকে মাত্র ডাবু না মিলে।
1: না তোমকে তো তোমার চলাচল ঠিক আছে, তোমকে লড়া নাই, মাত্র আমার জন ভাই মানে এবে আমার অঞ্চলের যে কেতে প্রতিভা আছত সেমনকে কেতে লোক জানলা আছত কেতে ন জানলা আছত, এবে আজি তুমি আমি তোমাকে ডাকাইলু বৈঠক ভিতরে কেনতা বলে আমি দেখলু নি, আমার ভাই বোন মিশা দেখলাইনি, আমি ভাবলু যে আমার অঞ্চলের জন প্রতিভা মানে আছত, হাটকে হাট আমার ভাই বোন কে আমি ডাকাইলু নি, সেমন সঙ্গে কথাবার্তা হেলু নি, সেমন সঙ্গে দুঃখ সুখ হেলু নি, সেমনর কাই সুবিধা অসুবিধা আমার কাই সুবিধা অসুবিধা কেমতি লোক মানে জানবাই লোকর লোক এটা কেমতি যাও লোক মানে জানত বলে এটা আমি করলু নি। এলে নাট গীত সরলা তোমার সিনেমা মিশা কেতটা করলাস, আর ই বড় বড় সিনেমা জন হেলানি সি ভিতরে কোন কোন সিনেমা তানে কাম করলা চাষ কি?
0: হ্যাঁ ওড়িয়া সিনেমা লগে বাজি ফিল্ম লগে আর এক্সকিউজ মি ওড়িয়া ফিল্ম লগে আর শম্ভু ওড়িয়া ফিল্ম লগে আর ডবল ক্রস ওড়িয়া সিরিয়াল লগে কাম করলিনি।
1: এলো গোটে চার পাঁচটা সিনেমা লাগে মিশা করলা সিরিয়াল লগে মিশা কাম করলা
0: করলিনি,
1: এবে যখন সিরিয়াল করলাস যে সেটা ভুবনেশ্বর যাওয়াকে পড়লা কি ইতিহাকে তুমি করলা সেটা?
0: নাই ভুবনেশ্বর যাওয়াকে
1: পড়লা, হলে ভুবনেশ্বর যাওয়া কাজে তো ডাবু লাগছে, যাওয়া আইবা কাজে রইবা কাজে ডাবু লাগছে, যেটা বেলে সিরিয়াল তুমি করতে লাস তোমার যাওয়া আইবা রইবা খাইবা তোমাকে ডাবু দেতে রে কি হাতর টাকে করতে লাস?
0: নাই কিছু কিছু জায়গারে দেতে রেলে,
1: হ্যাঁ
0: আর কিছু জায়গারে হাত লগে খরচ করবা।
1: আহা কিছু সিরিয়াল তানে তোমাকে ডাবু মিশা মিললা, কন্তি কন্তি যে তোমার জন সর্দা লাগলা সেটি জায়গায় তুমি মিশা করলাস। হলে এটা দেখা তুমি তো করলাস নি, তোমার লগে ঘরে কাই অসুবিধা নাই নি, মাত্র যে গোটে আমার অঞ্চল ভিতরে যার গোটে প্রতিভা আছে ফুটাইবাকে যদি ভাবছি কাই নাট গীত করছি রিল মন করছি এটা করি করি তার জীবন জীবিকা কাইটা চলেই পারছি কি?
0: সেটা তো না হুয়ে বে,
1: না হুয়ে মাত্র আমি শুনবাটা কেনতা বলে জন রিল মন জন করলাইনি জন পোস্ট মন করলাইনি ফেসবুক লগে আর কোন কোন জন হেলানি সিতির তানে যেতে লোক অধিক দেখবাই সিতি পুরি ডাবু মিলবাটা আমি শুনলুনি, সত্যি কি মিছে?
0: না সেটা সত কথা, রিল যো যো মানে করছন্তি
1: সেমানকু ডাবু মিশা মিললানি
0: মিললানি।
1: হলে তুমি কইবা কথা যে আমি নিকো করি যদি সি ভিতরে যদি ভিতরে পশি করি কাম করবু বলে রিল হো কি কোনটা মিশা সিটি যদি ফেসবুক তান দেলু বলে সিটির তানু মিশা যেতে অধিক লোক দেখবাই সেতে ডাবু আমাকে মিলবাটা মিলছি
0: মিলছি
1: বলে ই ভিতরে আমি জানলু নি যে গোটে লোক যদি ই ভিতরে পশি করি তার যদি প্রতিভা দেখাইছি লোক মন যদি দেখবাই লোক মন এটা নিকো করলানি বলে যদি ভাববাই বলে তাকে মিশা ডাবু মিলবাটা মিলছি
0: মিলছি।
1: এলে এবে তো বাবু দেখা গোটে 20-25 বর্ষ হয়ে গেল তবে এটা ভিতরে করলাস নি, আগেকে আর তোমার কাই ভাবনা আছে কি কাই কাইটা করবা পে কাই উপায় আছে খন কুয়া?
0: আগে তো আউরি ওড়িয়া সিনেমা লগে সিরিয়াল লগে চেষ্টা করুছি, আউ ইয়ে লোকাল ফিল্ম লগে বি এবে মোর গোটে রাজ নন্দিনী বলে গোটে ওড়িয়া লোকাল সিনেমা শুটিং চাললানি, সেথেরে রঘু চাচা যো চাকর কা রোল করলিনি, আউ এমতি চালছে আউ।
1: বলে তুমি এবে কাইটা বলে তোমার তো ঘর তো চলাচল আছে ই ভিতরে রই করে তোমার মন ভিতরে যখন গোটে শ্রদ্ধা আছে লোক মনকে দেখাই বলে তুমি এটা মন করলাছ, মাত্র গোটে লোক যদি ভাবিছি কি ইটা কামই করবি।

0: ইতির তানু মোর জীবন জীবিকা চলাইবে মোর পিলা মেয়েকে নাকি চলাইবে না হয়
1: না হয় না হয়
0: মাত্র যে নিক করি করলানি যার লোক হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখলাইনি সেমনকে ডাবু মিললানি সেমন করলাইনি
1: রিলস করলে ডাবু মিললানি
0: কেনতা করলে সেটা অধিক লোক দেখবে কোনটা আজির দিনে কোনটা জবর চাললানি কোনটা নিক করলে হেসে খটকুয়া
1: সেটা রিলস বেশি করলে হেসিবে
0: নাই রিল বেশি করলে হেসি যে কো কেনতা প্রকারটা করবার আছে কেনতাটা করলে নিক হেসি
1: ভালো ভালো রিলস ডান্স গীত
0: বহুত
1: জাগারু বহুত লোক আইলেনি আউ এবে আগে কোন সমস্তকু চান্স মিলতে রেলা এবে চান্স বি ধীরে ধীরে
0: কলাকার মন বড়লাইনি সেমনর কলা অধিক দেখাইলাইনি এবে দেখা এবে লোক জনটা না বুঝতে না জানতে সোশ্যাল মিডিয়াতে দেখি করে মিশা সেমন সেটা মানে শিখলাইনি হ্যাঁ শিখি করে সেমন মিশা তার তো আর কেমতি অধিক করবি বলি করি এমন করলাইনি এবার দেখার আমার অঞ্চল অঞ্চল ভিতরে আমার যেন কোরাপুট জেলা ভিতরে কোরাপুট জেলার কেতে পিলা মিশা আমার ইতি রিলস মন করলাইনি সেটা মিশা জবর লোক দেখলাইনি আমার অঞ্চলের লোক মিশা দেখলাইনি পদায় লোক মিশা দেখলাইনি সেমতি আমার গঞ্জাম জেলাটা হোক কি সম্বলপুর হোক কি কটক বাটরটা হোক কি জোন বাটরটা হোক জোন বিভাগ মানে জোন জেলাটা জোন আছে সে বাটর লোক দেখলাইনি আমি মিশা দেখলু রি যে আমারটাকে কেতে লোক দেখলাইনি এটা কেমতি খটে আগে বড়ছি তো ভাবলাসনি
1: ধীরে ধীরে বড়ছিবে
0: ধীরে ধীরে পড়ছি বড়লানি মিশা
1: আর ভালো করে কলে নিক করে কলে আউরি আগে আগে ভালো করে বড়ছিবে
0: বাবু আজি তো আমার এই বৈঠক তানে আসলাস তোমার জন অনুভূতি রেলা আমাকে জনাইলাস আগে পিড়িকে মিশা কে কে কাইটা করবাই কেমতি করবাই কাই কাই তানে সুবিধা আছে সেটা মিশা আমাকে সবকে কই দিলাস তোমাকে ধন্যবাদ লাগো আর গোটে দিন দেখি করে তোমাকে আমি বৈঠক তানে ডাকাইবু আর তোমার সঙ্গে দুঃখ সুখ কথাবার্তা হবো আমার ভাই বোন মানুষ আমি জনাইবু ধন্যবাদ লাগো
1: নমস্কার সরোজ মিশ্র
2: বুড়িয়া মামা আমার
0: অঞ্চলের প্রতিভা এটা আমার এমনি কত লোক আছন্তি এলে আমি যাকে যাকে জানলু আছু আমার লোক যেমন আইলাইনি আমি শুনলু আছু সেমনকে ডাকি করে আমি ইতি কথাবার্তা হয়ে গেল পরিচয় আমি দেলুনি আগে মিশা দেবো আগে মিশা দেই রেলু পচাই মিশা দেই রেলু আগে মিশা দেবো বানজি এলে তো
2: বাবুকে গোটে গীত শুনাই দেবো
0: হ্যাঁ শুনে দেবো মন সর দেই যাইছিল হ্যাঁ গীত গোটে শুনে দেবো।

0: बुढ़िया गीत नहीं मामा
1: मामा तो श्रद्धा लगला भांजी में श्रद्धा लगला और भाई बनी श्रद्धा लगी रही थी गीत में सब निकोरेला भांजी के केंती जीवन खाना मन खोरलानी हैं हमार गांव गोली भितरे तो पाइटी को बढ़ाचे के कहा के जो जबर डबलोडा बस्ती भितरे गलानी के फोदाई गलानी इन्हीं देखी करी जय जावर जीवन खाना मन चल्ला आचे के का का कोई बाका लोडा नहीं सीखा था मन बोलने ये ले तू जाएगी काई के पचार रे लुकाई टा काई
0: पचार ली सुनी दो काई
1: हाँ सुनी दो
0: अले मा तो बना काई टा
2: मन ना मुनी होता
0: तुम घर कौन थी
2: कौन है बहुत
0: काई पार्टी कोला चस्त में
2: ये कुली काम कुली नहीं
0: तुम घर यार की किया चोत
2: ए बाबू गोटे का चे काई
0: आपको गोटे पुओ का की
2: हाँ गोटे पुओ का
0: अरे की सात्रा सात्री की नहीं
2: नहीं के है नहीं दिमाग पीला का रोई लूनी
0: पुओ की कितने बरस ही रही
2: तेईस बरस है ला
0: पाँच साठ पड़ला चस की नहीं
2: পড়তে লাগাই কলেজ যাইতে লাগা পয়সা পত্র টিকা সুবিধা লাগে যায় নাই নি
0: অসুবিধা বলে কিনতি
2: সুবিধা বলে আর সে বই খাতা ঘেনবার সে বসে আসা যা তার খরচ পানি মিশা অসুবিধা হয়ে গলা সেটা পাই আর সেটা বেশ ছাড় দেলা
0: এলে এবার কাইটা খোলাসনি
2: এবে সে গোটে সে প্রাইভেট থানে কাম করলানি সে নার্সিং হোম পারাপুল বসিতি
0: খাই কাম যে
2: কাই লেখা পড়া মন করবাটা সে কাম মানে করলানি আইলা গলা লোক মানে কে কে আইলা সেটা মানে
0: লেখা লেখি কেতি লোক আইলা আর কেতি লোক গালাই লেখা পড়া হ্যাঁ
2: সে ডক্টর নার্স মান আইলাটা মান পেশেন্ট মান আইবা যাবাটা মান সেটা মানে দেখছি সে
0: হলে ডাবু কিনতে মিললানি বাবুকে
2: ডাবু দেলাইনি আট দশ হাজার পড়া মিলছি
0: হলে সে আট দশ হাজার মিললা যে বাবুকে তোমকে হাতে ডাবু বড়াইলানি কি নাই বাবু নিজে খরচ করলানি
2: নাই দেইছি
0: দেইছি কেতি ডাবু দেইছি রে কেতি ডাবু রাখছি
2: দেইছি কাইটা দরকার হলে সবু আনছি আরই সাঙ্গাই রইছি ডাবু
0: হলে তুমি খাই বললাস নাকি কুলি কাম করলি হলে পুও তো কাম করি করি দশ পনেরো হাজার ডাবু কমাইলাস নি তুমি খাই গিনি কুলি কাম করলাস নি
2: মুই আগে হিনি করতে রইলি তো সেটা মাই এবার কাম ছাড়ি ন পারলি নি মুই কাম করলি নি
0: আর তোমকে কেতি বড় সি রইছি
2: মকে হে রইছি পঁচাশ পড়া
0: পঁচাশ পড়া হে রইছি পঁচাশ হে রইছি মাত্র কুলি কাম করি লাগলাস
2: কাম করলি নি অভ্যাস হয়ে গলি তো আর সে কাম ছাড়লে ঘরে মিশা কিছু কাম নাই নি সে কাম করবা পড়লানি
0: হলে তোমার পুয়ো তোমাকে নাই মা কাম কে ন যা বলে ন কইলাস নাকি
2: সে কইছি যে ঘরে রই আর কাই করবি আর সেটা পাই কাম আইলি নি
0: হলে তোমার ঘর চলা চলে কিনমা
2: চলা চলে বলে শুনতে আমার তো আর কিছু জমি বাড়ি কিছু তো নাই সে কাম করলা পয়সা পত্র একা ঘর চলবাটা
0: বাবু খামাইলে মিশা তুমি খামাইলে মিশা সে ডাবু খাকে নন্টে
2: খেটে নাই
0: খেটে নাই মিশা
2: খেটে নাই জোর দুকা হলে সরলানি কেন গাঁ গুন্ডা যে বলে সরলানি পয়সা সেটকে মিললে মিশা ঘেনবাটা বেশি দাম হয়ে গেল সেটা
0: তাহলে তুমি কুলি কাম কর লাগলাস নি যে কুলি কামর ডাবু কিনি তোমাকে মিললানি
2: এ তিনশো লাগা দিলানি দিনকে
0: দিনকে তিনশো হলে মাসক যাক কাম কর লাগলাস বর্ষ যাক কি কিনতি ছিড়া তোমার ছিড়া পুড়া করবা কাম কি নাই তোমাকে মন লাগলে সরি কাম লগে ভিড়লাস নি না কিনতি
2: হয় নাই সেটা তো কন্ট্রাক্ট কাম সেটা আমি ন যাই বলে রইব সপ্তাহটি লাগা ঘরে আর পরে গলে মিশা কাম করাইছি
0: এবারটা তোমার কুলি কাম করে লাগলাস নি আই বাটা হে বাবু হলে বাবু কে এবার পাঠ পড়বাকে মন লাগছে কি নাই মা
2: সে তো এবার পড় বলে আর এত বড় সে লাভ নিচ্ছি নি মোকে বিজার এবার কাম করবি সে টাইমে পড়লে আগে পড়তে হবে কে আমার এটি লোকবাগ রইলা লোক মানে পড়ে পয়সা পত্র আমি সাহায্য করবো বলে পড়তা সেতে বল তো কে কইলাই নাই
0: এবার তোমার লোক বাগ আছত কি নাই
2: আছতে কাকা দাদা আর লোক মনে আছত যে সে মানে আরে
0: আই মন কাইতে সাইজ ন কলাস
2: নি নাই ন কর কথা বার টাকা হেবো সেতিয়া
0: সেতিয়া কা
2: আ পয়সা পত্র বলে ন দত এ কুলি ভূতি করলাই নি দেলে আমকে দেবাই কি বলি ন দত সেটা মাই
0: এলে তোর বাবু কে বিবাহ পানি করবাস কি নাই
2: কাম দাম হেলে করব নাই ভাল কাম দাম হলে বলে
0: বাবু কাইটা কইলাস নি বিবাহ এবি কি মা বলে কইলাস নি নাই বাবু
2: বাবুকে কইলে কাম দাম নাই এবার তুই কুলি করে আনি ফসফুস কি বললানি
0: এলে বাবু কে ইচ্ছা আছি একা বিবাহ বাকা নাকি হ্যাঁ মাত্র তুই কুলি কাম করি লাগলুস নি

0: আরে মুই লাগলিস নি কাই গিনে করবি বলা নাকি বাবু,
1: এটা মুখে মিশে তো ইচ্ছা আছে বউ গোটে কাইলে নাতি মনে হলে খেলা আইসি।
0: নাতি মনে খেলা আইসি কি আর নাতি হলে কাম বাড়ছি কি? আজিকালি তো যুগে জিন থিয়ালা নি
1: সেটা
0: বুয়ারি তো সাথে দেখি ন মানে সাথে দেখি কথা ন শুনে আমি জিনতি চাললু নি সেন্তিয়া খাইবু বলাইনি।
1: সে বুয়ারি মনের কথা সে মান পারবে, ছাত্রী মনের কথা আর মানবাই তাকে আরে তাঙ্গে জিনতি কইলে সেন্তি শুনবার কথা আরে হেরান বাড় করে খাইবাক দিছি আরে ঘরে আর কাই কাম আরে সেতিয়া গা বলরে রইলে হেলা সে মিশা মোর মা বলি মা হিসাব দেখলে ভুল মিশি রইছি আরে লোকর কথা ধরবি বলে
0: তোমার পুয় তো কাম করি লাগলাস আর কোনটি গোটে কইলাস মেডিকেলে কম রকম যোজনা মানে বারলা আছে সরকার দেলা আছে সুবিধা যোজনার ভিতরে বিললে নয় কি
1: হেসি হেসি বিললে
0: ব্যাংকে লোন মিললে ঋণ দেলাইনি তোর মাছ চাষ কাজে তোর ছেলে চাষ কাজে তোর কুকুড়া চাষ কাজে সেন্তারি বাবুকে কইলে নয়
1: হেসি যে মাছ এটা সেটা করবো বলে আমাকে জায়গা নাই দোকান বাড়ি করবো বলে সে লাখ লাখ টাকা মালাইনি সে দোকান ভাড়া আর আমাকে জায়গা নাই কোনটি
0: দোকান বলে কাই দোকান করবা
1: হাই দোকান পাই সে ডাবু লোন আনলে সেটা বেশি পয়সা হলে বড়টা দোকান করিয়েছি আর ছোটিয়া মোটিয়া বলে সান দোকান করবো বলে সে দোকান মিলে নাই
0: দোকান বলে খাই অসো দোকান করবা
1: নাই কাই ডালি চাল পরা কিরণ দোকান সামান মন এটা মন কলে বল রয়েছি এলে সেটা মন করবা গে জায়গা দরকার দোকান করবি বলে নাকি সে পরিবার লস হইগলা নি ঘেনবার লোক নাই সে তো পরিবার বিকলাইনি দোকান চালে না সে দোকান চালে নাই সে পরিবার বিকবি বলে আর সে সব লস হইবার হয়েছে সেটা
0: তোমার জীবনা খাও না মা তোমার সঙ্গে কাতা জব সারদা লাগলা তোমার কাতা কে শুনাই দিবি এমনি সে কাতা বার্তা করতে রো জোয়ার লাগো
1: জোয়ার
2: ভানজি নিগো কথা মন পচারলু দিদি মিশা নিগো কথা মন খুই দেলা চাল্লা যার জিনা খানা যেমনি চাল্লা আছে আর জীবন তো জীবন জীবিকার কথা আমার আমার ভিতরে বলে কাইটা মা মিশা কমাইছি ডোকরা মিশা কমাইছি ফিলাটক মিশা কমাই সব লোক কমাইলেন হ্যাঁ কমাই করে খাইলেন বুঝলিস কিনা এমনি আমার ঘর জীবন যাত্রা মানে আমার চাল্লা আছে ভানজি আর গোটে কথা সারা সে তো কই দিবি এবে যেমনি তাপত হেতেরলা আজিকালি তন কাল বৈশাখী বললেন নাকি পানি পবন মিশা আইলানি আজি সকালে যেমনি অন্ধার করলা বুঝলিস কি নাই জবর পানি আইসি বলতে রিলমি মাত্র পানি পুরে নাই তাপত হয়ে গেল বুঝলিস কি নাই এবে সঞ্জবেলা আমি এখন ডুবডাব ঘুরবার করলানি কেড়েবেলে কোন বাট আইসি আজিকালি মোবাইল তানে মিশা আইলানি এরে বাবু পানি পবন আইসি গোটে তিন ঘন্টা ভিতরে দেখা হ্যাঁ মোবাইল বেলা আইলাইনি সরকার আমাকে কইলানি এরে বাবু কোন বাটে না যা কোন বাটে না যা ইতি পানি পবন এবার আইসি ঘন্টা দুই ঘন্টা ভিতরে তাকে দেখি জাগ্রত ঘরে একা রেবার পদে কোন বাটে না যা ভানজি জবর কথা বার্তা নাইনি ডুবডাব কলানি পানি পবন মিশা উঠি আইসি উড়জু বাইলে
0: জুজু খাই
2: গালুনি ভাই বোন মন জোয়ার লাগো
0: ভাই বোন মন গালুনি
3: প্রচার কলু দেশিয়া ভাষার কার্যক্রম চৈতি জহ্ন উপস্থাপনায় থিলে সরোজ কুমার নায়ক এবং সন্তোষী আচারী আকাশবাণী জয়পুর সময় সন্ধ্যা ছটা হওয়া যাচ্ছি হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি
4: নমস্কার আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়ঙ্কা অরোড়া गृह मंत्री अमित शाह ने कहा है कि सीमाओं को सुरक्षित करना और घुसपैठ पर अंकुश लगाना राष्ट्र की जनसांख्यिकी सुरक्षा के लिए महत्वपूर्ण है। गुजरात के भुज में भारत पाकिस्तान सीमा पर महत्वपूर्ण G7 और G13 सीमा चौकियों के उद्घाटन के बाद गृहमंत्री ने कहा कि केंद्र सरकार लीक प्रूफ सुरक्षा ग्रिड स्थापित करने के लिए ड्रोन रडार और आधुनिक बाढ़ सहित अत्याधुनिक प्रौद्योगिकी का उपयोग कर रही है। उन्होंने नई सुरक्षा ग्रिड के साथ सीमा प्रबंधन में संरचनात्मक परिवर्तन की घोषणा की। उन्होंने कहा कि इस मॉडल के तहत

0: हेलो
1: हाँ डॉली मैडम।
0: अरे की कहू छ?
1: मुई गोपाल कहू छी। गोपाल
0: की से कहू छ?
1: बोले फिल्म प्रोड्यूसर गोपाल कहू छी।
0: की से कहू? किछे सम्मान सुभुनी।
1: एबे एबे एबे सुविला ना, एबे सुविला ना।
0: को बजार रो कहू छ ना केमती?
1: नाही बजार रो नाही, मुई डॉली मैडम। मुई तुमर रील मन देखता हो छी जे।
0: हां
1: हां हां, ए मन पड़ला ना।
0: हां हां,
1: लिखू छी।
0: हां
1: कमेंट कमेंट करू छी। वाह की एक्सप्रेशन दउ छ मैडम, वाह। मानिवा को पड़ियो की ज होइले। আমি আমার সেই লাস্ট ফিল্ম রিলিজ বেড়ে ভেটিলে কুলি কাম থাকবে বলে ফোন করবি বলে হ্যাঁ। তুমি নম্বর সে খাতার লিখিছি গোপাল ফিল্ম প্রোডিউসার।
0: ও হো বইলি সে করাপুটিয়া ফিল্ম কি? মুই নম্বর লিখি দেলি সে না, অননোন নম্বর আইলে কেবে ফোন উঠাউনি কা? কি সেলা যে খাতার ফোন নম্বর কাড়ি আজ কল কলো?
1: গোটে নুয়া ফিল্ম প্রজেক্ট কথা হতুলু মু আউ রবি হয় না, মনে পড়লা তো? তোমার রিল কথা
0: বইলে মতে রোল দেবে কি রবি ভাই না? মুই কেবে ফিল্ম কলি যে
1: সিটটা কা সারপ্রাইজ তুমি হ্যাঁ বলো কি না? তারপরে গোপাল স্যার কি কমাল করবে দেখিব।
0: বইলে কি সিনেমা কি রোল? কিছু ন জানি কি হ্যাঁ বল দেবার না কেমতি?
1: হ্যাঁ বইলে তো আরম্ভ হব, ব্রেক দেবে বলি কইলি পা। রবি ভাই না গোটে চ্যালেঞ্জ নেইছন্তি, যেতে নুয়া রিল করুছন্তি তোমার ভাইয়া গোটে পারফেক্ট স্ট্যান্ডার্ড সবুক নেইকি গোটে সুপার আইডিয়া ফিল্ম করিবে।
0: বইলে মুই মুই করিবার রিল ভাই না এত্তে ভাল লাগিলা বলছো কি?
1: হ্যাঁ
0: মুই কিস্তি খেললা পরে এক্সপ্রেশন দেখর দোছি।
1: সিটা কা সি সি সি সি এক্সপ্রেশন তুমি খেলিলা পরে যে কাম করি পকুছো নেকি টিকে বুস্ট মিললে কিস ন করিব যে 100 জনকর রিল একাঠি বসিকি সকাল টু সন্ধ্যা যায়। রবি ভাইনা সাঙ্গে মুই দেখিলি সে 100 ভিতর সবুঠু বেস্ট হচ্ছে তোমার।
0: তুমি মতে পালিশ মারিবা কো ইন্দি কোন তো বড় বাধা গা তোমার কথা।
1: মোর কথা বিশ্বাস নাই বইলে এবে রবি ভাইনা কো ফোন করি লগাই দিবি। হে শুনেবি কি কনফারেন্স রে রইব কি কো?
0: আরে মতে কিন্তি কিন্তি লাগি গলানি তো রিল করিবা লুক আরি ফিল্ম কি?
1: খালি ফিল্ম নাই, হিরোইন হিরোইন তুমি হিরোইন হেপাটা পাক্কা ম্যাডাম।
0: হেলা সঙ্গে সঙ্গে লিখি পক মরনা। আউ কে কে রোল করুছন যে?
1: তুমি কা ফার্স্ট লুক চাকু মুই ফোন কলি বুঝিলো, ইউ আর দা ফার্স্ট। তুমি বেশি শুভ আমার পাই তো হ্যাঁ মিশা বইল, এবে বাকি সবু হ্যাঁ কা বলিবে। তোমার না কইলে সরি সব রেডি হয়ে যাবে।
0: জ ভাই না তুমি মিশা
1: হেলে পাক্কা তো? মুই এবে কাম লিস্ট র বাকি সবর ফোন নম্বর খুঁজি খুঁজি করি ফোন করিবি, আজি লিস্ট ফাইনাল করদবার আছে তো। হেলে রখিবি না ফোন হেলা তো?
0: হ্যাঁ ভাই না, হ্যাঁ ভাই না, আজি এতে ভালো কথা ওটে কইলো, মোর নম্বর খুঁজি কি কইলো, পাক্কা এবে তো ওটে ভুজি হেবার আছে কা?
1: সেটা তো কইবা লুড়ানি, আইবার রববার সঞ্জ 4টা বেলকু রবি ভাই না মুই আর সব রোল আর্টিস্ট গোটে মিটিং করিবা, পুরা ধমাকা করদবা না।
0: হেলা হেলা
1: ধমাকা করদবা, হেলা রেডি হয়ে যাও হ্যাঁ হিরোইন।

0: please stop.
1: Camera on, truth on, justice on.
2: আমি সিনেমা করিব, আমি রিলস করিব, আমি সিনেমা করিব, আমি রিলস করিব।
3: স্বপ্ন দেখিবার ভুল নুহে, কিন্তু স্বপ্ন নাঁরে ঠকেই অপরাধ। তেণু সচেতন হওয়া, নিজ স্বপ্নকে সুরক্ষিত রাখিবা।

0: কালা পত্থর। এই চলচ্চিত্রে শিল্পী থিলে কিশোর কুমার, লতা মঙ্গেসকর এবং সাথী। সাহির লুধিয়ানভিঙ্ক গীতক সঙ্গীতরে সজাই রাজেশ রোশন। শুণাপ অনুরোধ লা আপন চিলিগুড়া, নন্দাহাণ্ডি, ঘাসিরাম, পদ্মন, জোহন, বুটি হরিজন, যুধিষ্ঠির এবং অনেক সাথী শ্রোতা। অমলেশ্বর আপন হলে ডোমন ঠাকুর, সুমন ঠাকুর, মিথিলেশ ঠাকুর, তারিণী ঠাকুর, সুরজ ঠাকুর, জ্যোতি, রিয়াংশ এবং গুড়িয়া ঠাকুর। অন্য এক চিঠিতে যাজপুর মোনালিসা, শ্বেতলিনা, আনন্দী, সীমন্তিনী, সোনাক্ষী এবং নুয়াবো। এথর শুণন্তু কার্যক্রমের পরবর্তী গীতটি। অনুরোধ রয়েছে আপনার, আপন হলে পুরুণাপড়া মিচাগাঁ, আটিগাঁ, জুনাগড়ু গোলাপ দণ্ডসেনা, আহ্লাদ, রূপেশ, মুন্না, নিবেদিতা, মনীষা, বর্ণভা, হরিস্মিতা, বিদ্যুৎ, দীপাঞ্জলি এবং দণ্ডসেনা পরিবার। ভাটাপাড়া দত্তরাঙ্গি আপন হলে দ্বারিকা প্রসাদ বর্মা, কিশোর কুমার বর্মা, দীপক কুমার বর্মা এবং ঝাবেন্দ্র কুমার বর্মা। কাশীপুর রবি মিশ্র, নিরঞ্জন পণ্ডা, মনোজ, রাধামোহন দণ্ডসেনা। গুলঠু রাজা, ঘাসি মিশ্র, বাবুলা, লেলি, মিলি, টিকিনা, রনি এবং মামুনি। তবে শুণন্তু আপনার মনপসন্দর গীত চলচ্চিত্র প্রেম কাহানী। শিল্পী হলে কিশোর কুমার এবং লতা মঙ্গেসকর। আনন্দ বক্সি গীত, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।
1: মে তুঝে প্যার কর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পাঁচ চোখ জগদলপুরু আপন মানে হলে লব মহাপাত্র, অঞ্জলি মহাপাত্র, রামেশ্বর মহাপাত্র, রূপালী পুরোহিত এবং অথর্ব মহাপাত্র। হাসনাবাদ ভদ্রকরু শ্রীনিবাস ত্রিপাঠী এবং রত্নমণি ত্রিপাঠী। চৌদ্বাররু রাধামণি, শ্যামমণি ও নীলাম্বরী দাস। অন্য এক চিঠিরে আপনমানে হেলে উমরকোটরু পিলু, গিটু, মনু, মামানানী, সুশীল ভাই এবং আপনার নন্না ও বৌ। আপনার অনুরোধর গীতটি আমি নিয়েছু চলচ্চিত্র কিক। শিল্পী হলে মোহাম্মদ ইরফান, ময়ূরপুরী গীত, সঙ্গীত হিমেশ রেশমিয়া।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: দেওকালি শঙ্খত্রাস কটকরু সুনীলকান্ত মহান্তি, সরোজকান্ত, লক্ষ্মীকান্ত, অঞ্জলি, সুষমা, বীণাপাণি, সুমিতা, সবিতা, মীরা, সুদীপা, সুপ্রীতি, সৌরতপা, আকৃতি, বিশু এবং প্রসন্না। অন্য এক চিঠিরে আপনমান হেলে পালিগুড়া বামণীপুট জয়পুরু রঘুনাথ প্রধানী, রাজু প্রধানী, সুকান্তি প্রধানী, পূর্ণচন্দ্র গৌড়, নবীনা, নবীন প্রধানী, মহেশ্বর মাড়ি এবং দেবমাড়ি। জয়পুর সোনারী সাহু কে মোহনরাও আচারী, কে জ্যোতি, কে শ্রুতি, কে দীপা, কে গজেন্দ্র, দীনেশ, দিলীপ, নানু এবং সোনু। অন্য এক চিঠি আপনার ব্রজরাজনগর ঝারসুগুড়ার জসমিন, কানু, মনু, মানি, সুচি, মানু এবং সাথী, সোর বালেশ্বর দাশরথী, মিনি, দেবাংশ, স্মৃতিময়, কাব্যা, বিদ্যাশ্রী এবং প্রেয়সী দাস। শাস্ত্রীনগর বলাঙ্গীর নরেন্দ্র নারায়ণ দাস, নীলকুমার দাস, রেণুকা দাস, সৌম্যা দাস এবং রুদ্রনারায়ণ দাস ও আপনার বাপা ও বৌ। শুনন্তু আপনার মনপসন্দর কার্যক্রমের শেষ গীতটি, চলচ্চিত্র আপ আয়ে বাহার আয়ে। শিল্পী হলে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। আনন্দ বক্সী গীত, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

তবে শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত বিদায় দিয়ন্তু। আজির আপনমানক অনুরোধর হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রমরু রঘুনাথ বিশ্বাল নমস্কার।